আজ রবিবার, 7ই আষাঢ় 1948 শকাব্দ, 28শে জুন 2026 খ্রিস্টাব্দ, 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4টে বেজে 56 মিনিট হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত 6টে বেজে 22 মিনিট হয়ে 18 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 8 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি পঁচাত্তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বাজে তিরিশ মিনিটে আজকের চাষবাস, 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য, 6:45 মিনিটে প্রাত্যহিক উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী আবির হোসেন, 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 মিনিটে বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সাড়ে 10:00 গানের ভেলা উপস্থাপনায় হৈমন্তী দে, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব, এরপর শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর, 12:33 মিনিটে গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 মিনিটে দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 মিনিটে নাটক সত্য ফিরে এসো রচনা পরাণ বন্দ্যোপাধ্যায় প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি প্রচাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে

বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী, সাড়ে পাঁচটায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় অর্পণ চিন্না ও সৃজনী পাল, ছটা বাজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বাজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, ছটা বাজে আটত্রিশ মিনিটে যাত্রা অনুষ্ঠান সোনার গৌড়, রচনা দুর্গাশঙ্কর পাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী। সাড়ে সাতটায় সমীক্ষা, রাত আটটায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো পঁয়ত্রিশতম পর্বের বাংলা রূপান্তর এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। আটটা বাজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, নটায় শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, সাড়ে নটায় নজরুলগীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, নটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান শিল্পী মৌসুমী দাস। রাত দশটায় অখিল রবিভাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন প্রথমে তবলা শিল্পী পণ্ডিত সুধীর পাণ্ডে, পরে মৃদঙ্গম শিল্পী বিদ্যান এন এস কল্যাণ রমন। রাত এগারোটায় বাঁশি বাজিয়ে শোনাবেন শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, এগারোটা বাজে দশ মিনিটে বাংলা ছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল ছটা বাজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী রাজীব চক্রবর্তী, ছটা বাজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক। রামচরিত মানস ছটা বাজে পঁয়ত্রিশ মিনিটে, ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, সাতটা বাজে দশ মিনিটে যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় ঋত্বিক শিকদার, সাড়ে আটটায় বাংলায় হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, নটায় নজরুলগীতি শিল্পী তন্দ্রা বাগচি, নটা বাজে কুড়ি মিনিটে আধুনিক গান শিল্পী ময়ূরিকা সেনগুপ্ত, রাজধারা নটা বাজে চল্লিশ মিনিটে উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, বাংলা আধুনিক গান দশটা বাজে পনেরো মিনিটে, সাড়ে দশটায় বৃন্দগান শিক্ষার আসর, এগারোটায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো পঁয়ত্রিশতম পর্ব, এরপর শুনবেন আঞ্চলিক ভাষায় রূপান্তর। বারোটা বাজে কুড়ি মিনিটে কালিং অল চিলড্রেন উপস্থাপনায় বিনীতা ঘোষ, একটা বাজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় বিনীতা ঘোষ, দুটো বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রীতিশ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, পাঁচটা বাজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা, ছটা বাজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, সাড়ে ছটায় আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ধারাবিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। ওই একই সময় স্টুডিওর অন্যান্য অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। সাড়ে ছটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সাতটা বাজে দশ মিনিট নজরুলগীতি শিল্পী বিপাশা নন্দী নাগ। সাড়ে সাতটায় দর্পণ উপস্থাপনে দেবিকা গুপ্তা, রাত আটটায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের আঞ্চলিক ভাষায় রূপান্তর শুনতে পাবেন, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে নটায় রেডিওস্কোপ, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশা সাং উপস্থাপনে অভিষেক মণ্ডল, এগারো বাজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা, এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন সরোদ, বাজিয়েছেন শিল্পী রাজীব চক্রবর্তী, প্রথমে রাগ বৈরাগী এবং পরে রাগ জৌনপুরী।

প্রথমে বৈরাগী ও পরে জৌনপুরি রাগে শরদ শুনলেন। বাজিয়েছেন শিল্পী রাজীব চক্রবর্তী। সুবদ্ধ অনুষ্ঠানের সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দোয়েল প্রামাণিক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী দোয়েল প্রামাণিক। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রামচরিতমানস, আজ শুনবেন 155তম পর্ব।

রামচরিতমানস শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সঞ্জয় ভট্টাচার্য।

গুড মর্নিং সবাইকে। এই সকাল সকাল বিছানাটা আজ বড্ড আরামের লাগছে, তাই না? তারপরে আজকে রবিবারের সকাল, হয়তো এখন তুমি একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে আছো। এই যে এই সুন্দর রবিবারের সকালে ঘুমটা যেন ভেঙেও তোমার ভাঙতে চাইছে না, মনে হচ্ছে যে চোখটা আরও কিছুক্ষণ না বুঝে রাখি আর একটু আলসেমিকে গায়ে রাখি। কিন্তু একটা সত্যি কথা তোমাকে বলবো, এই যে আজকের এই অলস সকালে তুমি যখন চাদরটা আরেকটু টেনে নিয়ে ভাবছো যে ঠিক আছে কি আর হবে আর একটুখানি ঘুমিয়েই নি, তখন ঠিক তোমার জানালার বাইরেই রাস্তাটা দিয়ে কিন্তু হাজারটা মানুষ নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে। এই ব্যস্ত শহর, এই কঠিন সময় কিংবা এই জীবন, কেউ কিন্তু তোমার জন্যে দাঁড়িয়ে নেই। আর তুমি থামলেও পৃথিবী কিন্তু থমকে যাবে না, আর সবাই তোমাকে পিছনে ফেলে

লেই কিন্তু এগিয়ে যাবে। ঘড়ির কাঁটা বলছে সকালের আড্ডা দেওয়ার এখন একদম পারফেক্ট সময় হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 7:12, আর এখন স্টুডিওতে সুপ্রভাতের আড্ডায় রয়েছি আমি ঋত্বিক তোমার সঙ্গে। আজ 28 জুন, আর এই 28 জুন আমাদের ক্যালেন্ডারে কিন্তু একটা জিনিস আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আজকের দিনে আমাদের আজকের এই গল্পের একজন নায়কের জন্মদিন। আজকে আমি তোমাকে এমন এক মানুষের গল্প শোনাব যিনি 1991 সালের এক চরম সংকটের সকালে যদি ওই আলসেমিটি করতেন, তবে আজ আমাদের দেশের অবস্থা কিন্তু অন্যরকম হতো, মানে ভালোর দিকে হতো না, হয়তো আজ হয়তো আমরা এখন যে সারা বিশ্বে ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং নেশন আছি সেইটা হয়তো হতে পারতাম না। উল্টে এখন দেশের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক্যাল কন্ডিশন একটু শোচনীয় অবস্থায় হয়ে যেত। আজ ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মদিন, যখন দেশের জন্যে কেউ দাঁড়িয়েছিল না, যখন কোনো আন্তর্জাতিক ব্যাংক আমাদের একটা ডলারের লোন পর্যন্ত দিতে রাজি ছিল না, তখন কিভাবেই একটা মানুষ নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছিলেন। আজ গল্প করব সেই নিয়েই, তবে এই গল্পের আগে সকাল সকাল তোমার ঘুমটা ভাঙানোর জন্যে শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল উঠছে জেগে সকালগুলো।

ফিরেলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর শুনে নিলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে উঠছে জেগে সকালগুলো গানটি। আর যেই কথাটা বলছিলাম, আজকের গল্পটা যদি শুরু করতে হয় আমাদের, তাহলে একটু পিছনে যেতে হবে, ধরে নাও প্রায় 8-10 আগে। আর দিনটাও 1947 সালের 15 আগস্ট, যেদিন আমাদের দেশ স্বাধীন হলো। ব্রিটিশরা প্রায় 200 বছরের অত্যাচার আর শোষণ শেষ করে ভারত যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনকার পরিস্থিতিটা একবার তুমি মনে মনে ভাবো। হ্যাঁ, আমাদের এই জেনজিদের একটু হয়তো ভাবতে সমস্যা হতে পারে, কারণ সেইগুলো আমরা কখনো স্বচক্ষে দেখিনি। তাই আমি একটু বলে দিই, দেশভাগ হয়েছে, দাঙ্গা হচ্ছে, কোটি কোটি মানুষ রাতারাতি নিজের ঘর বাড়ি হারিয়ে রিফিউজি হয়ে গেছে, কলকারখানা নেই বললেই চলে, আর চাষবাসের অবস্থা কিন্তু সেই মুহূর্তে খুব খারাপ। দেশ জুড়ে তীব্র খাদ্যাভাব শুরু হয়ে গেছে। তখন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী একটা অর্থনৈতিক মডেল তৈরি করলেন। তিনি ভাবলেন, সবে সবে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে দেশ মুক্ত হয়েছে, তাই যদি আবার বিদেশের কোনো কোম্পানিগুলো ভারতে ব্যবসা করতে আসে, তাদের যদি ব্যবসা করার অনুমতি দেওয়া হয়, তবে তারা হয়তো বাণিজ্যের ছুতোয় আবার আমাদের ওপরে রাজত্ব করবে, আবার শোষণ করবে। তো ঠিক হলো যে এই ভয় থেকেই ভারত নিজেদের ঘরের দরজা বাইরে দুনিয়ার জন্যে একেবারে বন্ধ করে দিল, তৈরি হলো ক্লোজড ইকোনমি। এই টার্মটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই শুনেছো, হয়তো কারণ এটা আমাদের ক্লাস 11-12 ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির বইতেই ছিল, পড়েছিলে সেখানে। তো যাই হোক, সেই সময় ঠিক হলো যে দেশে যা তৈরি হবে সেইগুলো সব দেশীয় কোম্পানিগুলো করবে, আর সব কিছুর ওপরে একদম কড়া সরকারি নিয়ন্ত্রণ থাকবে। প্রথম প্রথম এই মডেলটা দেশকে একটা স্টেবিলিটি দিলেও 70-80 গিয়ে দেখা গেল যে এইখানে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে, এই মডেলে অনেক সমস্যা আছে। সরকারি অফিসারদের পারমিশন ছাড়া দেশে তখন একটা কলকারখানা খোলা তো দূরের কথা, তুমি কিংবা আমি, কেউ একটা গাড়ি কিংবা যদি স্কুটারও কিনতে যেতাম, বছরের পর বছর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো পারমিশনের জন্য। আর এই ব্যবস্থাটার নামই হয়ে গেছিল লাইসেন্স রাজ। যখন কোনো কম্পিটিশন থাকে না, তখন জিনিসের কোয়ালিটি কিন্তু কমে যায়, আর হু হু করে বাড়ে সেই সময় দুর্নীতি। আমাদের দেশেও কিন্তু ঠিক সেই সময় এই অবস্থাটাই শুরু হচ্ছিল, শুরু হয় কারাপশন। আর দূরদর্শিতার অভাবে আমাদের দেশের ভেতরের অর্থনৈতিক কাঠামো আস্তে আস্তে ভেতর থেকে ফাঁপা হতে শুরু করল। আমরা ভাবছিলাম যে আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা সমস্ত কিছু দেশীয় জিনিস তৈরি করছি, মেক ইন ইন্ডিয়া হচ্ছে। তবে ওই সময় যেটা হচ্ছিল যে আমরা বাইরে দুনিয়া থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, যার ফলে আমরা অনেক অনেক অনেক পিছিয়ে পড়েছিলাম। আর এই ভুল গভর্নেন্সের চরম মাশুল কিন্তু আমাদের দিতে হয়েছিল 90-এর দশকের একদম শুরুতে এসে। কিভাবে এই আমাদের দেশ এক দেউলিয়া হতে হতে বেঁচে গেল, আর কিভাবে সেই মুখে পড়েছিল, সেই গল্পটা করব তোমার সঙ্গে। তবে এখন তোমার জন্য রইল এই আজকের দিনে, এই সুন্দর একটা দিনে রূপম ইসলামের কণ্ঠে এই একটা দিন গানটি।

ফিরে এলাম স্টুডিওতে আর শুনে নিলাম এই একটা দিন রূপম ইসলামের কণ্ঠে। আর যেই কথাটা বলছি, এইবার গল্পে আমরা 1990 সালের শেষ আর 1991 এর শুরুর দিকে চলে এসেছি। ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তখন কিন্তু একটা মস্ত বড় ঝড় উঠে গেছে, শুরু হয়ে গেছে, যার নাম গালফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ। রাতারাতি পুরো পৃথিবীতে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। ভারত যখন তার প্রয়োজনীয় তেলের সিংহভাগ বাইরে থেকে আমদানি করত, আর তার প্রয়োজনীয় তেলের সিংহভাগ আমদানি করত, তখন কিন্তু ভারতকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। একদম তোমাকে সহজ করে বোঝাই বিষয়টা। দেখো, আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস কিনি, আমাদের কিন্তু তখন আমাদের ভারতীয় মুদ্রা অর্থাৎ টাকা দিলে চলবে না, আমাদের তখন দিতে হয় ডলার বা ফরেক্স রিজার্ভ। এই ফরেক্স রিজার্ভের মধ্যেই অন্যতম একটা কারেন্সি হচ্ছে ডলার, সেটা দিয়ে আমাদের কেনাবেচা করতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে। এইবার তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ডলারই দেব। তো একটুখানি তোমাদের ছোট করে বলে রাখি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন প্রত্যেকটা দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। একমাত্র ইউএসএ অর্থাৎ আমেরিকারই অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল এবং তাদের কাছে সোনার ভাণ্ডার অনেক ছিল। তো সেই কারণে তখন সমস্ত দেশ মিলে সিদ্ধান্ত করা হয় যে একমাত্র ওই সময় থেকেই যে ডলার দিয়েই তাহলে বিদেশে কেনা বেচা শুরু হবে আর ডলারকে স্ট্যান্ডার্ডাইজড করা হয়। তো তারপর থেকেই ডলারই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে স্ট্যান্ডার্ডাইজড একটা আমাদের কারেন্সি। তো সেইটাই আমাদের কাছে অভাব হয়ে গিয়েছিল। আর এবার তোমাকে বলি যে ভারতের অবস্থা সেই সময় এতটাই শোচনীয় ছিল যে একদিকে তেলের দাম বাড়ছে আর অন্যদিকে আমাদের দেশে থাকা বিদেশি ডলারের বিদেশি মুদ্রার ভাণ্ডার কিন্তু হু হু করে কমছে। কেন? কারণ সেই বললাম, আমাদের সেই বাইরে থেকে যা জিনিস কিনতে হতো সেগুলো তো আমাদের ডলার দিয়ে কিনতে হবে। আর তখন দেশে এমন পরিস্থিতি পৌঁছলো যে 1991 সালের জুন মাসে ভারতের ফরেক্স রিজার্ভে আমাদের ডলারের সংখ্যা নেমে এলো মাত্র 1.2 বিলিয়ন ডলার। এই সংখ্যাটা তোমার হয়তো এখন অনেক বড় লাগছে। আমি যদি এবার এখনকার ফরেক্স রিজার্ভে আমাদের কাছে কত রয়েছে এইটা যদি বলি তাহলে তুমি বুঝতে পারবে। আমাদের এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকে থাকা ডলারের অ্যামাউন্ট হচ্ছে প্রায় 672.3 বিলিয়ন ডলার। তার মানে ডিফারেন্সটা কত তো বুঝতে পারছো? সেই 1.2 বিলিয়ন ডলার মানে তখন আমাদের কাছে মাত্র 2 সপ্তাহের বাইরে থেকে তেল, ওষুধ বা জরুরি জিনিসপত্র কেনার মতো টাকা পড়েছিল, ডলার পড়েছিল। আর এর সহজ করে যদি আরও বলি, এর মানেই হচ্ছে যে মাত্র 14 দিন পর আমাদের ভারত অফিসিয়ালি ইনসলভেন্সি বা দেউলিয়া ঘোষণা হয়ে যেত, করে দিতে হতো। আর আমাদের দেশের যখন এই রকম অর্থনৈতিক অবস্থা হয়ে গিয়েছিল, আমরা যে সমস্ত বাইরে থেকে লোন নিয়েছিলাম সেই লোন পর্যন্ত, লোনের ইন্টারেস্ট সুদ পর্যন্ত শোধ করতে পারছিলাম না। আর সবথেকে দুঃখের বিষয় কি জানো, যেটা হচ্ছে যে ওই সময় ভারত যখন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে লোন চাইল, তখন কিন্তু তারা সরাসরি না বলে দিল। তো তখন তারা বলল যে তোমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা লোন যদি দেয় সেই লোন কিন্তু ফেরত পাওয়া যাবে না, এই ভয়টা তাদের ছিল। আর সেই কারণে কোনো আন্তর্জাতিক ব্যাংক কিংবা দেশ আমাদের অর্থনৈতিক নীতির ওপরে গ্যারেন্টি নিতে চাইছিল না। এবার IMF সেই সময় একটা সাজেশন দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিকে ওপেন করতে হবে। মনে করে দেখো, আমি তোমাকে একদম শুরুতে ক্লোজড ইকোনমি বলেছিলাম, যেখানে বিদেশের কোনো কোম্পানি আমাদের দেশে এসে কাজ করতে পারবে না, তাদের কোম্পানি প্রতিষ্ঠিত করতে পারবে না। কিন্তু IMF একটাই শর্ত রেখেছিল, যদি আমাদের ভারত আমাদের ইকোনমি ওপেন ইকোনমি করে, যাতে বাইরের কোম্পানিরা আবার ভারতে এসে তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলেই তারা লোন দেবে। আর সেই সময় ভারত একটা চরম সিদ্ধান্ত নিয়েছিল যে
আমাদের রিজার্ভ ব্যাংকে জমানো 47 টন সোনা ব্যাংক অফ ইন্ডিয়া আর ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডের কাছে বন্ধক রাখার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে কি হলো সেই কথাটা তো তোমাকে বলবো, তবে এখন তোমার জন্য রইল অঞ্জন দত্তের কণ্ঠে যেদিকে যায় রাস্তা গানটি।

ফিরে এলাম স্টুডিওতে, আর শুনে নিলাম অঞ্জন দত্তের কণ্ঠে যেদিকে যায় রাস্তা গানটি। আর এখন তোমার সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আজকে সুপ্রভাতের আড্ডায়। আর যেই কথাটা তোমাকে বলছিলাম যে ভারত কিন্তু তখন সিদ্ধান্ত নিয়েছিল যে 47 টন সোনা এবার লোন বন্ধক রাখতে হবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আর ইউনিয়ন ব্যাঙ্ক অফ সুইজারল্যান্ডের কাছে। এবার সেই সময় 1991 সালের 21শে জুন, অর্থাৎ আজকে যিনি আমাদের গল্পের নায়ক পিভি নরসিমা রাও দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তিনি সেই মুহূর্তে জানতেন যে এইবার যদি কোনো মিরাক্কেল না ঘটে তাহলে কিন্তু আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে যাবে। তিনি সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে সবার প্রথমেই দেশের সেরা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে ডেকে ওনাকে আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। আর এই দুইজন মানুষ মিলে, এই দুই মহান মানুষ মিলেই ভারতের অর্থনীতিকে, অর্থনীতির ওপরে একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন যার নাম হচ্ছে LPG মডেল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। LPG মডেল নামটা শুনে তোমার একটু কঠিন লাগছে বিষয়টা? না, দাঁড়াও আমি একদম সহজ করে তোমাকে বোঝাচ্ছি। প্রথমেই আসে হচ্ছে L, L ফর লিবারালাইজেশন বা উদারীকরণ।

এর মানে হলো সেই পুরনো যে সমস্ত লাইসেন্স রাজের কথা তোমাকে বলেছিলাম সেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। সরকার বলল যে এইবার থেকে দেশে ব্যবসা করা সব থেকে বেশি মানে সহজ করা হবে, মানে আরও ইন্সপায়ার করা হবে, তো রেড টেপিজম একেবারে বন্ধ করা হলো। রেড টেপিজম, এই শব্দটা আবার নতুন শুনছো? রেড টেপিজম বিষয়টা তোমাকে বলে দিই, যে যেই সময় যে লাইসেন্স রাজ বিষয়টা চলছিল আমাদের দেশে, সেই সময় বিভিন্ন দপ্তরে ফাইল, তুমি হয়তো কোনো কাজের জন্যে তুমি অ্যাপ্রুভালের জন্য কোনো ফাইল দিয়েছো, সেই ফাইল ফাইলের পর ফাইল জমা পড়ে যেত, অ্যাকচুয়াল কাজ হতে সেটা 2-3 বছর সময় লেগে যেত। সেইটা হচ্ছে রেড টেপিজম, প্রসেসটা স্লো হয়ে যাওয়া। সেইটাকে একেবারে বন্ধ করে দেওয়া হলো, যাতে এফিশিয়েন্টলি সমস্ত কিছু কাজ করা যায়, যাতে দেশে সবাই নিজের বুদ্ধিতে কোনো কোম্পানি খোলার কথা বা কিংবা ব্যবসা করার স্বপ্ন দেখতে পারে, উদ্যোগপতি যাতে হতে পারে, অন্ত্রপ্রনার যদি হতে পারে। এরপরে আসে পি ফর প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ। এতকাল যে সমস্ত সরকারি কলকারখানাগুলো লোকসানে চলছিল, সেখানে যেখানে অ্যাকচুয়াল কোনো প্রোডাক্টিভিটি, কোনো কাজ হচ্ছিল না, কাজ হতো না, সরকার সেগুলোর দরজা প্রাইভেট সেক্টরের জন্য পুরোপুরি খুলে দিল, যাতে বাজারে হেলদি কম্পিটিশন শুরু হলো। কারণ দেখো, যদি কোনো মার্কেটে যদি কম্পিটিশন না থাকে, যেটা তোমাকে একদম শুরুতে বললাম, প্রোডাক্ট কোয়ালিটি বা সার্ভিস কোয়ালিটি কমে যায়। কেন? কারণ আমার কাছেই একমাত্র, আমি একদম সহজ করে তোমাকে বলছি যে আমার কাছেই একমাত্র রিসোর্স রয়েছে, আমার সঙ্গে কেউ কম্পিট করার নেই, তো আমার ইচ্ছে যে আমি যেভাবে খুশি আমার কোয়ালিটি দিই, সবাইকে তো নিতেই হবে। তো সেই জিনিসটাকে বন্ধ করার জন্য প্রাইভেটাইজেশন করা শুরু হলো, যাতে মার্কেটে হেলদি কম্পিটিশন আসে। এইবার তাহলে কি, এইবার সেই সময় যাদের এই রকম এই চিন্তাভাবনা ছিল, তাহলে সেই চিন্তাভাবনা থেকে তাদের বাইরে বেরোতে হবে। কারণ এখন আমি যদি মার্কেটে এরকম ভাবনা চিন্তা রাখি, তাহলে অন্য আরেকজন আছে, সে কিন্তু ভালো গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করে সে মার্কেটে এগিয়ে যাবে, সে বেশি মুনাফা অর্জন করবে। তো সেইখানে একটা হেলদি কম্পিটিশন তৈরি একটা করার সিদ্ধান্ত নেওয়া হলো। আর সব শেষে আসে হচ্ছে জি, যেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। আর এইটা হচ্ছে সবথেকে বড় মাস্টার স্ট্রোক। ভারত তার ঘরের দরজা পৃথিবীর সব দেশের জন্য একেবারে উন্মুক্ত করে দিল। যেই কথাটা তোমাকে বলেছিলাম গানের আগেই, যে IMF বলেছিল যে ভারতকে ওপেন ইকোনমি করতে হবে, তাহলেই ভারতকে লোন দেওয়া হবে। ভারত এই গ্লোবালাইজেশনের ফলে ঠিক সেটাই করলো, ভারতের ক্লোজড ইকোনমি থেকে ওপেন ইকোনমি করলো। এর ফলে বিদেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে, তাদের উৎসাহ দেওয়া হলো যাতে আমাদের দেশে আসুক, আমাদের দেশে এসে ব্যবসা শুরু করুক। আর এই মডেলের ফলে রাতারাতি ম্যাজিকের মতো কাজ শুরু হয়ে গেল। কারণ বিদেশের যে সমস্ত ব্যাঙ্কগুলো ওই মুহূর্তে লোন দিতে চাইছিল না, এই গ্লোবালাইজেশন বা এই পুরো LPG মডেলের ফলে সবাই লোন দিতে তখন রাজি হয়ে গিয়েছিল। কারণ তখন আর লস হওয়ার কোনো পসিবিলিটি কেউ দেখতে পারছে না, কারণ মার্কেটে তখন হেলদি কম্পিটিশন। আর তখন ভারত যেই সোনা বন্ধক রেখেছিল ব্যাঙ্ক অফ সুইজারল্যান্ড বা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে, সেই সমস্ত সোনা আবার দেশে ফিরিয়ে আনল। আর সেই সময় ভারতে পা রাখলো বড় বড় গ্লোবাল ব্র্যান্ড, আর বাজারে তখন নতুন নতুন অপশন এলো। আর যদি বলি সব থেকে বড় কথা, যেটা হচ্ছে দেশের কোটি কোটি যুবকের জন্য সেই সময় কিন্তু তৈরি হয়েছে অনেক অনেক লাখ লাখ নতুন চাকরির সুযোগ। কারণ স্বাভাবিক, সেখানে অনেক কাজের সুযোগ হচ্ছে, নতুন কোম্পানি আসছে, সেখানে তো নিয়োগ করতে হবে যাতে সেই কোম্পানি ভালোভাবে কাজ করতে পারে। আর সেই মুহূর্তে অনেক কাজের সুযোগ তৈরি হলো, আর ভারত তখন তার পুরনো জরাজীর্ণ খলসটা ছেড়ে একেবারে নতুন মডার্ন ইন্ডিয়া, আধুনিক যুগে পা রাখল। আর যার ফলে আজ 2026 সালে দাঁড়িয়ে আজ আমি বা তুমি কিভাবে সেটা উপভোগ করছি সেটা তো আমরা জানি, তবে সেটাও এই গল্পে বলবো, তবে একটু পরে, যে আমরা যে এতটা পথ যে এগিয়ে এসেছি, সেই পথটা কত দূর ছিল, কত বড় ছিল, সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের ধারণার বাইরে। যারা এই পথ পেরিয়ে এসেছিল তারাই জানে যে এই পথ মসৃণ ছিল না। আর তাদের জন্যেই ডেডিকেট করে সিঁদুর কণ্ঠে রইল কত পথ ধরে গানটি।

সিঁদুর কণ্ঠে কত পথ ধরে গানটা শুনে আবার ফিরে এলাম স্টুডিওতে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক আজকের সুপ্রভাতের আড্ডা। আর এতক্ষণ ধরে যে আমি তোমাদের যেই গল্পটা শোনাচ্ছিলাম, সেটা তো স্রেফ আমাদের দেশের অর্থনীতির কোনো একটা সাধারণ একটা ইতিহাস নয়, এটা আমাদের নিজেদের রুটস, আমাদের দেশের ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য রূপকথাই বলতে পারো তুমি। একবার ভেবে দেখো তো, 1991 সালের সেই জুন মাসে, যেই সময় দেশের পকেটে মাত্র আর 14 দিনের খরচ বেঁচে ছিল, সেই দেশটা আজ 2026 সালে দাঁড়িয়ে এই সময় বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড সব থেকে দ্রুত গতিতে এগিয়ে চলা একটা ইকোনমিক সুপার পাওয়ার হয়ে উঠেছে। আর শুধু তাই নয়, এখন গ্লোবাল লিডার্সদের মধ্যেও কিন্তু আমাদের দেশ এখন অন্যতম। আজ আমেরিকার বড় বড় কোম্পানি টেক জায়ান্টগুলোর যদি তুমি সিইও দেখো, সেখানে কিন্তু সেই পজিশনে কিন্তু বসে পুরো গোটা ওয়ার্ল্ডকে লিড করছেন আমাদের ভারতীয়রাই। আজ ভারতের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যেটা UPI, এটা দেখে কিন্তু গোটা বিশ্ব চমকে গেছে যে কি করে পসিবল এত সিমলেস, এত সুন্দরভাবে ট্রানজ্যাকশন করা। এইটা ইন্সপায়ার হয়েছে, বাকি দেশেরা এই জিনিসটা অ্যাডাপ্ট করেছে আমাদের দেশকে দেখে। একবার ভাবো আমরা এখন কোন জায়গায় আছি। ভারত আজ নিজের ক্ষমতায় বিশ্বমঞ্চে নিজের পজিশন হোল্ড করেছে, আর এই সব কিছুর পিছনেই কিন্তু অবদান ছিল আজকের দিনের নায়কের, আজকে যার জন্মদিন, সেই শান্ত অন্তর্মুখী মানুষটির, যিনি একসঙ্গে 17টি ভাষা বলতে পারতেন, পিভি নরসিমা রাও। তিনি আড়ালে থেকে নিজের কাজটা একেবারে নিখুঁতভাবে করে গেছেন, আর সেই জন্যই ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস। আর আজ এই সুন্দর রবিবারের সকালে আজকের এই গল্পটা তোমাকে শোনানোর পিছনে আমার একটাই রিজন ছিল যে দেখো, আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যে মাঝে মধ্যেই এমন পরিস্থিতি আসে না, মনে করো যে যখন মনে হয় যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর তখন সমস্ত কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে, নেই পকেটে কোনো টাকা, যখন মনে হচ্ছে এই যে তুমি সামনে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 3-4 বছর ধরে, আর তোমার শেষে এসে মনে হচ্ছে যে না আর এইটা আমার দ্বারা পসিবল হবে না, আর সেই সময় তোমার চারিপাশে যেই সমস্ত চেনা মানুষগুলো, তোমার প্রিয়জনগুলো, তুমি যাদের ভরসা করতে, কিন্তু তুমি দেখছো যে তারা তোমার উপরে ভরসা আস্তে আস্তে হারাতে শুরু করছে, সেই সময় তুমি একবার আমাদের দেশের ইতিহাসটার কথা মনে করে দেখো। যে দেশটাকে কেউ $1 পর্যন্ত লোন দিতে চাইছিল না, রাজি ছিল না, সেই দেশটা যদি সঠিক প্ল্যানিং আর জেদের জোরে আজ পুরো পৃথিবীকে রাস্তা দেখাতে পারে, গ্লোবাল লিডার হতে পারে, তাহলে তুমি কেন পারবে না বলো? তোমার জীবনেও ওই সাকসেসের LPG মডেলটাও কিন্তু তোমাকেই তৈরি করতে হবে। দেখো, নিজের ওপরে একটু উদার হও, আড়াল থেকে নিজের খামতিগুলো নিয়ে দিন রাত তুমি খাটো, আর ওয়ার্ল্ডে এই বিশ্বমঞ্চে ওড়ার জন্য তুমি নিজেকে তৈরি করো। কারণ মনে রেখো, তুমি থেমে থাকলেও কিন্তু সময় কারোর জন্যে দাঁড়িয়ে থাকবে না, আর এই কথাটা কিন্তু তুমি মাথায় রাখবে। তা নাহলে কিন্তু সেই বললাম, তুমি এখন হয়তো ভাবছো ঠিক আছে আরেকটুখানি ঘুমিয়ে পড়ি, ওই তুমি যদি আর ওই 5 মিনিটও যদি ঘুমিয়ে পড়ো, একটু আরাম নিতে চাও, ওই 5 মিনিট কিন্তু তুমি বাকিদের থেকে পিছিয়ে পড়বে। তো এই কথাটা, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যদি তুমি এই মুহূর্তে কোনো কঠিন সময় দিয়ে যাচ্ছ, আর সেইখানে কিন্তু তোমাকে এই রকম মাইন্ডসেটেই থাকতে হবে যে না, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য ইম্পর্টেন্ট, আর আমি প্রত্যেকটা সেকেন্ডেই আমি আমার বেস্ট দেব। আর এই বেস্ট দেওয়ার কথা থেকেই তোমায় বলতে হয় যে এখন এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপের আমি স্কোর দেখছিলাম কিছুক্ষণ আগে গানের সময়, তো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কলম্বিয়ার সঙ্গে যে ম্যাচটা হলো, সেখানে 0-0 ড্র করলো। তো এই ড্রয়ের পিছনে কিন্তু

স্বপ্ন ভাঙার বিষয় তৈরি হচ্ছে, কারণ এখন পর্তুগাল গ্রুপ স্টেজে সেকেন্ড পজিশনে হোল্ড করছে। এইবার পর্তুগালের রাউন্ড অফ 32 শুরু হবে হচ্ছে ক্রোয়েশিয়ার সঙ্গে, আর ক্রোয়েশিয়ার সঙ্গে যদি জিতে যায় পর্তুগাল তাহলে রাউন্ড অফ 16 স্পেন, আর সেখান থেকেও যদি জিতে যায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম কিংবা ইউএসএর সঙ্গে দেখা হবে, আর সেইখানেও যদি জিতে যায় সেমিফাইনালে দেখা হবে ফ্রান্সের সঙ্গে। তার মানে আজকে পর্তুগালের শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেছিল জেতার জন্যে, সে হয়তো পর্তুগাল আজকে জিততে পারলো না, কিন্তু তার কাছে এখনও সুযোগ রয়েছে, কিন্তু সুযোগটা আরও কঠিন। তো পর্তুগালকেও কিন্তু তার নিজের বেস্ট দিতে হবে, ঠিক তোমাকেও কিন্তু সেরকম বেস্ট দিতে হবে। আর আজকে যদি আরও একটা ওয়ার্ল্ড কাপের তোমায় স্কোর বলি, এটা তোমাকে ইন্সপায়ার করবে, যেরকম যেই ডিআর কঙ্গোর সঙ্গে যে পর্তুগাল ড্র করেছিল, সেই ডিআর কঙ্গো এত বছর পর, 32 বছর পর যখন ওয়ার্ল্ড কাপ খেলছে প্রথমবারের মতো, সে রাউন্ড অফ 32 কোয়ালিফাই করছে, সে উজবেকিস্তানকে আজকে 3-1 হারিয়েছে, সে পর্তুগালকে 1-1 ড্র করেছিল। ভাবো, যেই দেশে মাত্র মানে ফুটবল ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই দেশ কীভাবে এই ওই ওয়ার্ল্ডের এই বিশ্বমঞ্চে, ওয়ার্ল্ড কাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রাউন্ড অফ 32 মতো পজিশন হোল্ড করছে, সেখানে কোয়ালিফাই করছে, তাও আবার প্রথমবারের মতো খেলে। তো তারাও কিন্তু স্বপ্ন দেখেছে, আর সেই জেদ নিয়েই কিন্তু তারা আজকে রাউন্ড অফ 32 কোয়ালিফাই করেছে। তারপরে আমরা যদি আরও স্কোর দেখি, সেখানে কিন্তু আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে দেখবো আজকে ইংল্যান্ডও কিন্তু খুব ভালো খেলেছে, ইংল্যান্ড সেখানে জিতেছে, সেখানে আমরা জুড বেলিংহ্যামকে গোল করতে দেখেছি, পানামাকে 2-0 হারিয়েছে, তারপরে ক্রোয়েশিয়া জিতেছে ঘানার সঙ্গে 2-1। আর এই মুহূর্তে আমাদের আরও একটা লেজেন্ড, ওয়ান অফ দ্য লেজেন্ড মেসিরও কিন্তু ম্যাচ চলছে আর্জেন্টিনার সঙ্গে জর্ডনের, যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছে। তো এই ম্যাচও কিন্তু তোমাদের দেখতে হবে, আর তোমরা যদি সময় পাও। আর তারপরে আমাদের আরও একটা ম্যাচ চলছে অস্ট্রিয়ার সঙ্গে অ্যালজেরিয়া, সেখানে এখনও পর্যন্ত 0-0 ড্র চলছে। এখানে সমস্ত কিছু যেই স্কোর কার্ডটা বললাম, একটা জিনিসই কমন, সবার কিন্তু জেদ ওই একটা ওয়ার্ল্ড কাপের জন্যে, সবারই ইচ্ছে ওই কিছু পাওয়া, আর সেই জিনিসটা তোমাদেরও আনতে হবে। আর এখন এই ছুটির দিন সবার খুব ভালো কাটুক, আর সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এলো। তো তোমার আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। জানাবে কোথায়? জানাবে হচ্ছে আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। আর আমাদের ফেসবুক পেজ তো আশা করি তোমরা সবাই জানোই, তাও আরও একবার বলে রাখি, যুববাণী কলকাতা, সেখানে চটপট করে তুমি আজকে জানিয়ে দাও আজকের পোস্টারের নিচে যে তোমার আজকের অনুষ্ঠানটা তোমার কেমন লাগলো, আর তুমি বলো যে আজকে যে আমাদের দেশ যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি হয়েছে, পিভি নরসিমা রাও যদি সেই ভিশনটা না দেখতো সেটা কিন্তু হতে পারতো না। তো তোমার সেই নিয়েও কিন্তু তুমি তোমাদের মতামত শেয়ার করতে পারো, তুমি জানাতে পারো যে এখন আমাদের দেশ কীভাবে এত ওয়ান অফ দ্য লার্জেস্ট বা ফার্স্টেস্ট কান্ট্রি হয়েছে, তো সেইটা নিয়ে তোমার কেমন ফিল হচ্ছে, সেই সমস্ত কিছু তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। আর ঘড়িতে তো সেই কথাটাই বললাম যে সময় প্রায় শেষ হয়ে এসছে। তো আজকের মতো আমি ঋত্বিক এখানেই বিদায় নিচ্ছি, আর তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের স্বপ্নের পিছু কিন্তু ছুটতে থাকো, কারণ সেই কথাটাই বললাম, সময় কিন্তু তোমার জন্যে থেমে থাকবে না। আর যেতে যেতে তোমার জন্যেই অনুপম রয়ের ক্লাসরুম গানটি রইল একটু মোটিভেশন দেওয়ার জন্যে, কারণ তারা তো গাড়ি চড়বে, তুমি যদি পড়াশোনা করো তাহলে না করো তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, সেটা অনুপম রায় তার গানে গানে ক্লাসরুমে গানে বলছে তোমার জন্যে।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা, সঙ্গে ছিলেন দেবজানী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী তন্দ্রা বাগচী।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন তন্দ্রা বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ময়ূরিকা সেনগুপ্ত। প্রথম গানটির গীতিকার সলিল চৌধুরী।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন ময়ূরিকা সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন রাজধারা, সঙ্গে দেবযানী।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবেন খড়গপুর IIT-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজও দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করবেন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। গতকাল সকালেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টে অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল সেখানে উপস্থিত ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অ্যান্ড এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গতকাল রাত থেকেই পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি ও প্রবল বজ্রপাতের খবর মিলেছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তিস্তা, বালাসন, পঞ্চনই ও মহানন্দা নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া নদীর ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধসের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব কলকাতার নিউটাউনের একটি অভিজাত হোটেলে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান সহ একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিধায়কদের উপস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। তবে কী কারণে এই বৈঠক তা অবশ্য স্পষ্ট করা হয়নি। বৈঠকে জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারক সিং, দেবলীনা বিশ্বাস সহ কলকাতা পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। আলু চাষীদের পাশে থাকতে নানান সহায়তার বার্তা দিয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য, উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানের টাউন হলে আলু বীজ ব্যবসায়ী সমিতির বৈঠকে যোগ দিয়ে গতকাল তিনি বলেন, আলুর জন্য বস্তা পিছু 200 টাকা করে সহায়তা দেবে রাজ্য সরকার। এরই সঙ্গে এ রাজ্যে যাতে আরও রোগমুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদন করা যায় সেই জন্য সরকার সচেষ্ট হবে। আলু বীজের মানোন্নয়নের পাশাপাশি বাড়তি আলু যাতে আরও বেশি রপ্তানি করা যায় তাও দেখা হবে বলে তিনি জানিয়েছেন। এবার থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের কম প্রিমিয়ামে বীমা সুবিধা মিলবে এবং প্রিমিয়ামের 50% সরকারই বহন করবে। পাশাপাশি ICAR সহযোগিতায় উন্নত মানের আলু বীজ উৎপাদনে উদ্যোগ নেওয়া হবে। সভায় আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দেবেশ ঘোষ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে আলু চাষীদের কোনো উন্নতি হয়নি। তার দাবি, চলতি বছরে রাজ্যে 16.5 কোটি বস্তা আলু উৎপাদন হলেও বিপণনের অভাবে চাষি ও হিমঘর মালিকরা ক্ষতির মুখে পড়তে পারেন। পঞ্চায়েতের মাধ্যমে সুলভ মূল্যে আলু বীজ সরবরাহের ব্যবস্থারও দাবি জানিয়েছেন তিনি। অভিন্ন দেওয়ানিবিধি সংক্রান্ত বিল UCC-কে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বাগত জানাবেন বলে মন্তব্য করেছেন রাজ্যের শিল্প, বাণিজ্য, উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল তিনি বলেন, আগামীকাল বিধানসভার অধিবেশনে UCC সংক্রান্ত বিল পেশ হওয়ার কথা রয়েছে। তার দাবি, বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ দেশের চতুর্থ রাজ্য হিসেবে UCC

0: কার্যকর করার পথে এগোবে। পুরুলিয়ার বান্দোয়ান থানার গুরুর গ্রাম পঞ্চায়েতের তুলসিটি গ্রামে সাপের কামড়ে 35 বছর বয়সী গণেশ মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে নিজেদের ঘরে ঘুমানোর সময় একটি কালাজ সাপ প্রথমে গণেশের স্ত্রীকে এবং পরে গণেশকে কামড়ায়। রাত্রেই তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গণেশের। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনকে হারিয়ে দিয়েছে। কনসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি 3-3 গোলে ড্র হয়েছে। এই খেলা দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর 12:30।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ রফিক।

0: এতক্ষণ আধুনিক গান শুনছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। শুনবেন একটি কন্নড় গীত, গীতিকার ডি আর গৌড়া।

সমবেত কণ্ঠে শুনছিলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্জে ও নিউজ অন

নেয়াইয়ার অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: प्रयासों के बारे में मुझे जरूर लिखते रहिए, अपने विचार और अपने सुझाव भेजते रहिए। हो सकता है आपके आसपास की कोई छोटी सी पहल पूरे देश के लिए प्रेरणा बन जाए। अगले महीने हम फिर मिलेंगे, देशवासियों के कुछ नए प्रयासों की चर्चा करेंगे। तब तक आप अपना और अपने परिवार का ध्यान रखिए, और हाँ, जल संचय तो करना ही करना है, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन, ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं। बहुत बहुत धन्यवाद, नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: ये आकाशवाणी दिल्ली है, लीजिए सुनिए माननीय प्रधानमंत्री।
3: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।
3: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40

25টি বিমান ভারতে বানানো হচ্ছে, এর ফলে এমএসএমই এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই ডিআরডিও স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে ডিআরডিওর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখে

হয়েছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ এক বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন।

আজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায় তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 1000 বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের
নতুন

প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর

গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলিই শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাঁদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা
এমন

0: নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায়, যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে, আকাশবাণী কলকাতা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন খেয়াল, রাগ মুলতানি, শিল্পী প্রীতিশ ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জয় মুখোপাধ্যায় ও হারমোনিয়ামে রতন নাটা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন থেকে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের শুরু। একটু পরে সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

শুনলেন নজরুল গীতি বিপাশানন্দী নাগের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।
0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্র

রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বিমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন, সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তাঁরা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।

থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ, প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও
আমাদের পরম্পরাকে শেখার

ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক

0: ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী, দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। সম্পাদনা এবং উপস্থাপনা অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল। এই জাহাজগুলোর নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, এ বিষয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, জুন মাসে DRDO একটি দেশীয় লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছে। DRDOর গবেষণাগার এবং ভারতের শিল্প অংশীদাররা যৌথভাবে এটি তৈরি করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সমুদ্র থেকে আকাশ সর্বত্রই ভারত ক্রমশ আরও বেশি নিরাপদ ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে।
2: INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায়।
3: জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপ গায়েন বলেন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের যে স্বপ্ন তা বাস্তবায়িত করতে প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো দরকার।
4: আজকের আমাদের প্রাইম মিনিস্টারের মন কি বাত আপনারা সবাই শুনেছেন, এখানে দেখলেন উনি আমাদের দেশ কিভাবে আস্তে আস্তে আত্মনির্ভর ভারত হচ্ছে, নিজেরাই ডিজাইন করছে, নিজেরাই সবকিছু করছে। এই সেক্টরে, পার্টিকুলার ডিফেন্স সেক্টর, ইভেন আমাদের ভারতীয়তে যখন আমরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবো, তখন দেখবেন আত্মনির্ভর ভারত হতে আমরা খুব বেশি দিন সময় লাগবে না আমাদের। সেই জন্য আমাদের MSME সেক্টরে যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট হয় সেটা হচ্ছে কি, নতুন টেকনোলজিতে ইনভেস্ট করা। কারণ ডিফেন্স সেক্টর হচ্ছে ক্রিটিক্যাল ইকুইপমেন্ট সব জড়িত, সেখানে আপনাদের টেকনোলজি ভালো হতে হবে, লেটেস্ট R&D টেকনোলজি আপনি ইউজ করতে হবে, সিস্টেম আপনাদের প্রপার হতে হবে এবং তার জন্য যে টেকনিক্যাল টেকনোলজি আপনাদের অনেক ইম্প্রুভ করতে হবে, তাহলে আপনার আগামী দিনে কম্পিটিটিভ এবং আত্মনির্ভর ভারত আমরা হতে পারবো। বিগত 50 বছর পরে যে নতুন গভর্নমেন্ট এসে নতুন নতুন যে ফার্স্ট ডিসিশন নিচ্ছেন, সেটা আমাদের ইন্ডাস্ট্রি করার জন্য অগ্রম সুগম হবে। বেঙ্গলের শিল্পে যে খরা ছিল সেটা আগামী দিনে কাটতে চলেছে, তার জন্য আমাদের বাংলাতে বড় শিল্পের যেমন প্রয়োজন, ঠিক তেমনি শুধু বড় শিল্প নয়, যত বড় বড় মেগা ইন্ডাস্ট্রিজ আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার সাথে আমাদের MSME সেক্টরের এমন ভাবে ভ্যালু চেনে অ্যাড হতে হবে যেন তারা সেই গ্লোবাল ভ্যালু চেনের একটা পার্ট অ্যান্ড পার্সেল হতে পারে। এবং সেই জন্যই আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন টেকনোলজি, নতুন ইনভেস্টমেন্ট, নতুন R&D করে আমরা এই বিষয়ে এগোতে পারবো আগামী দিনগুলোতে। সেই জন্যই শুধু MSME যখন চলতে থাকবে, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যত স্কিম আছে, যেমন আমাদের NSIC জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম, এরা স্টার্ট আপ ইন্ডিয়া এবং MSME গ্রোথের জন্য 10,000 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিয়ে এসছে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, ব্যাংকের লোন থেকে শুরু করে মার্কেটিং সাপোর্টের জন্য সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন, এছাড়া এসিস্ট এন্টারপ্রেনার যারা আছেন তাদের জন্য গভর্নমেন্ট বিভিন্ন অনেক প্রযুক্তি নিয়ে এসছে, অনেক সাবসিডি লোন নিয়ে এসছে, যেটা আমাদের এসিস্ট ছিল আপনাদেরকে হেল্প করবে। এছাড়া আপনি দেখছেন ONDC প্ল্যাটফর্ম, আমাদের যত মা বোনেরা আছেন বা যত ক্ষুদ্র ক্ষুদ্র আর্টিস্ট যারা আছেন তাদেরকে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মের সুবিধা দেওয়ার জন্য ONDC প্ল্যাটফর্ম নিয়ে আসা হয়েছে। সেই ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে আপনাদের ক্যাটালগ তৈরি করে দেওয়া, আপনাদের মাল বিক্রি করা, আপনাদের লজিস্টিক সাপোর্ট প্রোভাইড করা, সবকিছুর দায়িত্ব আমরা আমাদের SNP সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট তৈরি করে দেবে। আমাদের টার্গেট আছে আগামী দিনে 5 লক্ষ মাইক্রো স্মল ওমেন আর্টিস্টদেরকে ইনক্লুড করা। তো সারা বেঙ্গলে 23টা ডিস্ট্রিক্টের থ্রু যারা সবাই আছেন, যারা আর্টিস্টরা আছেন, তারা ফ্রি অফ কস্টে ONDC প্ল্যাটফর্ম অনবোর্ডিং হবেন। যত বেশি আপনার এখানে অনবোর্ডিং হবেন আপনার কস্ট অনেক কম লাগবে, যেখানে আপনার অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি করতে 10-40% কস্ট লাগছে তার অনেক কম তুলনায় এখানে আপনি ইজ অফ ডুইং বিজনেস ডিজিটাল মার্কেটিং এর থ্রু কাজ করতে পারবেন। এরকম প্রচুর অ্যাক্টিভিটির সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসছে। পশ্চিমবাংলাতে আমরা সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট মিলে বিভিন্ন স্কিমের বিভিন্ন সাপোর্টের সহযোগিতাতে আগামী দিনে এমএসএমইকে আমরা গ্লোবাল কম্পিটিভ করে তুলব এবং আমরা সেই দিশাতেই সব একসাথে মিলে কাজ করে চলেছি।
1: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500 জায়গায় যোগের

0: নানা অনুষ্ঠান হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রহা।
2: যোগের মাধ্যমে বাংলা এখন আন্তর্জাতিক মঞ্চে অন্যভাবে সমাদৃত হচ্ছে। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ বলেন, বর্তমানে দ্রুতগতির জীবনযাত্রায় মানসিক চাপ কমাতে যোগই একমাত্র উপায়।
3: ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাতে এবার আন্তর্জাতিক যোগ দিবস একটি বিশেষ বিষয় হিসেবে উনি রেখেছেন। আমরা কলকাতাতে যে আন্তর্জাতিক যোগ দিবস সম্পন্ন করেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, যেখানে 25,000-30,000 লক্ষ্যমাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই আয়োজন শুরু করেছিল, সেখানে বিভিন্ন সংগঠনের উৎসাহ এবং উদ্দীপনা সেটাকে ছাপিয়ে গেছিল। যোগ মানুষ এখন শিখতে চায়, জানতে চায়, অভ্যাস করতে চায়। তার একটি বড় কারণ হচ্ছে মানুষের যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষের যে বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ মানুষকে আক্রান্ত করছে, যার সবচাইতে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আধুনিক জীবনযাত্রার মানসিক চাপ। আর সেই মানসিক চাপকে কেন্দ্র করে মানুষ আজকে বিভিন্ন ধরনের NCDs, নন কমিউনিকেবল ডিজিজ, যাকে আমরা সাইকোসোমাটিক এলিমেন্টস বলি, যা মন থেকে উৎপত্তি হয় এই ধরনের রোগ, যেগুলোর নিরসনের উত্তর মডার্ন মেডিকেল সায়েন্সও খুঁজে পাচ্ছে না। আজ তাই সারা পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাকার জন্য যোগকে বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রীজি তার মন কি বাতে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের যোগ গুরুদেরকে আবার নতুন করে হাইলাইট করার জন্য যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী বারবার ওনাকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই।
0: পরিচ্ছন্ন গ্রাম এবং শহর গড়ে তুলতে আশপাশের আবর্জনা নিষ্কাশন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্ব পালন করছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
2: প্রধানমন্ত্রীর কথা প্রসঙ্গে পরিবেশবিদ অরুণাভ মজুমদার বলেন, দেশের সর্বত্র স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলে এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানও।
4: মহিলারা যদি এই প্লাস্টিকটাকে আলাদা করেন, উদ্যোগী হয়ে সেলফ হেল্প গ্রুপ খোলেন, তাদেরকে যদি ট্রেনিং দিয়ে দেওয়া যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে প্লাস্টিক থেকে অনেক জিনিসপত্র তৈরি করা হয়, সৌন্দর্য জিনিস তৈরি করা যায়, অনেকে অনেক রকম তৈরি করেন, ঘর সাজাবার জিনিস তৈরি করেন, ফলে হচ্ছে কি এখান থেকে হয়তো তাদের রুজি রুটি কিছুটা আসতে পারে। ইনভলভমেন্ট যদি হয় মানুষের এই কাজের মধ্যে, তাহলে আমরা দেখি যে এই বর্জ্যগুলোকে ঠিক মতো ভাবে ব্যবস্থা করা যায়। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত প্রশংসনীয়, আমরা মনে করি যে এইটা মানুষের অত্যন্ত কাজে লাগবে এবং মানুষ নিশ্চয়ই তার কথায় উৎসাহ বোধ করবেন। আমরা বিভিন্ন ভাবে গ্রামের মানুষকে, এমনকি শহরের মানুষকেও আমরা এনকারেজ করতে পারবো।
0: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে অসমের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারের বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে বলেও তিনি উল্লেখ করেন।
1: হরগিলা এক দুর্লভ পক্ষী হে, প্রকৃতি কো স্বচ্ছ রাখনে মে অহম ভূমিকা নিভাতা হ্যায়, লেকিন অসম কে কুছ ইলাকো মে লম্বে সময় তক ইসে অশুভ মানা জাতা থা, ফির এক বড়া বদলাব শুরু হুয়া, হাজারো গ্রামীণ মহিলায়ে হরগিলা কো বচানে কে লিয়ে আগে আই, আজ উনে হরগিলা আর্মি কে নাম সে জানা জাতা হ্যায়। ইন মহিলাও নে সমাজ কে সাথ সংঘর্ষ ভি কিয়া, সমাজ কো সমঝানে কে লিয়ে দিন রাত কাম কিয়া অর অন্ধবিশ্বাস কো পিছে ছোড় করকে রহে।
2: পরিবেশ সংগঠক নবদত্তের মতে, অসমের হাড়গিলা পাখি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে তিনি

0: এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাংলার শকুনের কথাও উল্লেখ করেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আসামের পাখি সম্পর্কে বলেছেন, সেটা যেমনি হয়তো আসামের ক্ষেত্রে এটা হয়তো সত্য এবং সেই প্রচারটাও সঠিক। এরকম যদি বলেন পরিবেশের বন্ধু হিসেবে কাজ করা, প্রকৃতি তো শুধু মানুষকে নিয়ে নয়, প্রকৃতি বলতে বা পরিবেশ বলতে শুধু মানুষকে বোঝায় না, কিন্তু শুধুমাত্র মানুষ পৃথিবীর একমাত্র বাসিন্দা নয়, এই বিশ্বের এই চতুর্দিকে যে পরিবেশ তার অনেক জীব জগতের অনেকেই আছেন যেটা একটা ব্যালেন্সে আছে। ধরুন আমাদের এখানে শকুন, অনেকেই শকুন খুব একটা পছন্দ করেন না, কিন্তু শকুন বিরাট পরিমাণে কাজে কাজ করে, এবং সেটা শকুন যে বিরাট পরিমাণে কাজ করে তার প্রমাণ হচ্ছে যে যাবতীয় ধরনের যেগুলো আমরা বিভিন্ন ধরনের পচনশীল জিনিস এবং বিশেষ করে বিভিন্ন যে ধরনের, তাতে শকুনের থাকাটা খুব জরুরি প্রকৃতি ও পরিবেশের পক্ষে। আমাদের এখানে অনেক বন্ধু পোকা আছে যা খুবই জরুরি মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই বন্ধু পোকারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। আমরা অনেক সময় সেই বন্ধু পোকাদের অনুপস্থিতি এখন দেখতে পাই, তার ফলে শুধু কৃষি উৎপাদন, শস্য উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আমাদের অনেক রকমের এই বন্ধু পোকা, যেগুলো আমাদের এখানকার মাটি, আমাদের এখানকার জল, আমাদের এখানকার বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রাকৃতিক যে নিয়ম সেগুলোকে মেনে চলার ক্ষেত্রে যেটা কাজ করতো সেটা করছে না। ফলে এই যে ধরুন প্রকৃতির প্রতি নানান ধরনের প্রাণী জগৎ, প্রকৃতিতে থাকা বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য, এইটা নিয়েই হচ্ছে আমাদের সামগ্রিক আমাদের পরিবেশ, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন ধারণ এবং আমাদের জীবনযাপন সবকিছু। ফলে এটা মনে করিয়ে দেওয়া এবং এটার জন্য অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বার্তা উনি দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজটাকে আমি মনে করি, এটা আজকের সময় বলে নয় সব সময়ের জন্য, এটা একটা খুবই আমাদের সবার কাছেই এটা একটা শিক্ষা হতে পারে। এবং যারা আমরা এভাবে ভাবি না, যারা আমরা এভাবে দেখি না প্রকৃতি ও পরিবেশকে, তাদের কাছেও এই শিক্ষাটা নিয়ে তারাও আগামী দিনে যদি তাদের চারপাশের প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস না করে সৃষ্টির দিকে আরো বেশি এগিয়ে যাবে, পরিবেশ মানুষের পক্ষে বেঁচে থাকার পক্ষে আরো বেশি পরিমাণ কার্যকর হবে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলোকে কেরিয়ার হিসেবেও বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দেড়ে বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথা উল্লেখ করেন তিনি। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2,00,000 টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রসঙ্গ তুলে ধরেন শ্রী মোদী।
3: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় অর খিল ভি রহে হ্যায়। পহলে কি তুলনা মে আব কহিন অধিক যুবা খেলোঁ কো কেরিয়ার কে রূপ মে আপনা রহে হ্যায়।
0: দেশকে এগিয়ে নিয়ে যেতে নানা প্রান্তের মানুষের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এতে অন্যরাও সমাজের কাজে এগিয়ে আসার উৎসাহ পাচ্ছেন বলে মনে করেন ভারতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর শতরূপা।
4: এই যে মানুষের উদ্যোগ, মানুষের সঙ্গে মিলেমিশে যাওয়া, উনি যে উপলব্ধিগুলো মানুষের সঙ্গে শেয়ার করেন লার্জার প্ল্যাটফর্ম, সেইটা আমার মনে হয় ভীষণ উদাহরণমূলক। যে নাগাল্যান্ডে ফুটবল বা বিভিন্ন ক্রীড়ার উদ্যোগ, তো মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যে সাবলীল লাইফস্টাইল এইটা উনি তুলে ধরেছেন, এবং মহারাষ্ট্রের কথা উনি যে বলেছেন যে সত্যি কথা, আমরা তো বহু জায়গায় অনেক বড় বড় বিয়ে বাড়িতে যাই, সেখানে টাকা খরচা করে গিফট দিই বা বুকে কিনে দিই, সেই বুকে হয়তো 2 ঘন্টা পর শুকিয়ে যাবে। তার থেকে এটা একটা বড় উদ্যোগ যে যারাই সবার জন্য একটা বীমা প্রকল্প করে দেওয়া, এটা যে মানুষের উপলব্ধি সেইটা যে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন, এইটা ডেফিনেটলি দেখবার মতন বিষয়।
2: এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। সম্পাদনা এবং উপস্থাপনায় অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।
5: এখন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান সমাচার সন্ধ্যা।
6: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সরফিরোজী।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত চার দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি। অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল

0: প্রদেশে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলাগুলিকে সতর্ক করেছে। লর্ডসে মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি আজ সেসেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি বলেন, ভারত মহাসাগরকে সেসেলস থেকে বিচ্ছিন্ন না করে বরং দুই দেশকে সংযুক্ত করে ভারত মহাসাগরকে অর্থনৈতিক ক্ষেত্রে একটি সম্ভাবনাময় পরিসর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
1: मेरी सेशल की यात्रा का संदेश स्पष्ट है। भारत ऐसे हिंद महासागर की कल्पना करता है जहां समुद्री सुरक्षा के साथ आर्थिक समृद्धि भी बढ़े, जहां हमारी साझेदारी आकार नहीं आपसी सम्मान और विश्वास पर आधारित हो। आवर विजन इज टू मेक इंडियन ओशन इंटू एन ओशन ऑफ अपॉर्चुनिटी।
0: জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেসেলস প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় পরিষদে ভাষণদানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেসেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাঁকে সম্মানিত করার জন্য তিনি সেসেলসের রাষ্ট্রপতি ও সেদেশের জনগণ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়া সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া ভারতের দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়েও তারা পর্যালোচনা করেছেন। পারস্পরিক বৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে তারা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয় পুনরায় অঙ্গীকারবদ্ধ হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
1: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনহেঁ अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে, এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই পথ এগিয়েছে।
1: জুন কে মহিনে মেহি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
0: মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি সেশনস আদালত আজ মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় ধৃত তিন অভিযুক্তকে 6 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা একটি আন্তঃরাজ্য পরীক্ষা প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি খতিয়ে

দেখছেন। পুলিশ আদালতে জানিয়েছে অভিযুক্তরা ফাঁস হওয়া টেট প্রশ্নপত্রটি 1.5 কোটি টাকায় বিক্রি করার উদ্দেশ্যে দিল্লি থেকে ভিওয়ান্ডিতে এসেছিল। পুলিশ আগের দিনই প্রশ্ন ফাঁসের একটি প্রচেষ্টা ধরে ফেলার পর আজ নির্ধারিত টেট পরীক্ষাটি স্থগিত করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়স 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার এবং লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমৌয়ে দুকুল ছাপিয়ে জলস্থলভাগে ঢুকে পড়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সতর্ক করেছে। লর্ডসে ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 18 ওভারে 3 উইকেটের বিনিময়ে 166 রান করেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 170 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর 56, স্মৃতি মান্ধানা 38 রান করেন। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততেই হবে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

কামার জালালাবাদীর কথায় ওপি নায়ারের সুরে এবারের গান ফাগুন ছবি থেকে আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে।

আজাদ ছবি থেকে এবারের গান লতা মঙ্গেশকর এবং চিতলকরের কণ্ঠে। গানটির গীতিকার রাজেন্দ্র কিষাণ, সুরকার সি রামচন্দ্র।

ছবির নাম উস্তাদোঁ কা উস্তাদ। আসাদ ভোপালির কথায় রবিজির সুরে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি।

আনাড়ি ছবি থেকে এবারের গান। লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে, গানটির গীতিকার শৈলেন্দ্র, সুরকার শঙ্কর জয়কিষণ।

কিসমত ছবি থেকে এবারের গান মহেন্দ্র কাপুরের কণ্ঠে। এস এইচ বিহারীর কথায়, ও পি নায়ারের সুরে।

গীতিকার শাকিল বাদায়নি, সুরকার নৌশাদ, ছবির নাম গঙ্গা যমুনা, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গান ঝুগ্গা আসমা ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে, গানটির গীতিকার হসরত জয়পুরী, সুরকার শঙ্কর জয়কিষণ।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে জব জব ফুল খিলে ছবি থেকে। গানটির গীতিকার আনন্দ বক্সী, সুরকার কল্যাণজী আনন্দজী।

লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস, মাপ করবেন 28.1 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 94% এবং সর্বনিম্ন 62%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। তবে 29 জুন রাত 11:30 নাগাদ উপকূলে 19 থেকে 22 সেকেন্ড স্থায়িত্বের 0.9 থেকে 1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউয়ের সৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের নৌ চালনার সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 29 জুন সোমবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাশিত শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস অনুষ্ঠানে কথিকা দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে হলে, বলবেন প্রদীপ কুমার রায়। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য পেশাগত রোগ সম্পর্কে বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায় এবং হৈমন্তী দে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিতপা মুখোপাধ্যায়। আটটায় বিজ্ঞানের খবর সংকলনে মৌসুমি সোম মজুমদার। আটটা বেজে পাঁচে নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস। আটটা কুড়িতে কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত, বলেছেন সৌম দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আটটা বেজে তিরিশ মিনিটে খেয়াল পরিবেশন করবেন অরিন্দম ভট্টাচার্য। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশে সমীক্ষা, নটা তিরিশে গানে গানের পরবর্তী অংশ। দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান অপরাজিত, উপস্থাপনা অর্ণব চক্রবর্তী এবং পৌলমী বাগ। বেলা ১২টায় আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী। ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী মানিক দাস বাউল। ১২টা ৩৫ উনজমির দুনো ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। ১টায় নির্বাচিত লোকগীতি। ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল অনুষ্ঠানে থাকছে অন্দর সংবাদ। রূপান্তরকামী অভিনেতা রঞ্জন বসুর সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। বেলা ২টা বেজে ৩০ মিনিটে ছায়াছবির গান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, পাঁচটা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে, নবম শ্রেণীর জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতায় রামধনু কলমের বিজয়ীদের সঙ্গে উপস্থিত থাকবেন শ্রী নেতাজি ভবন বিদ্যাপীঠের শিক্ষক সব্যসাচী ধর। ছটা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে কথিকা, সুখী পরিবারে গৃহিণীদের ভূমিকা বলবেন কনক সোরেন। এরপর লোকগীতি পরিবেশন করবেন ফিলিপ মান্ডি এবং বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসর অনুষ্ঠানে খরিফ ভুট্টোর চাষ নিয়ে সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে সুস্থায়ী ও ঔষধি গাছপালা চাষ, সুযোগ ও সম্ভাবনা এই বিষয়ে ডক্টর সুনীল কোঠারির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা, ৮টায় স্বাস্থ্য জিজ্ঞাসা। গল্প হলেও সত্যি পায়ের শিরা মনের কথা বলে এই বিষয়ে ডাক্তার অভীক ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় অরিন্দম ভট্টাচার্য। রাত ৯টা বেজে ৩০ মিনিটে অনুরোধের আসর। ১০টায় ছায়াছবির গান, ১০টা বেজে ৩০ মিনিটে ভজন পরিবেশন করবেন কৌশিক গোস্বামী। ১০টা ৪৫ নজরুল গীতি শিল্পী স্মৃতি মেধা দাস। ১১টায় লোকগীতি পরিবেশন করবেন মানিক দাস বাউল। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন বিভাস সাংহাই। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে সকাল ৬টা ১৫য় সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন অভিষেক মল্লিক।

ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতপা মুখোপাধ্যায়, ছটা পঁয়ত্রিশে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের ১৫৬তম পর্ব, ছটা বেজে ৪৫ মিনিটে ভজন পরিবেশন করবেন কৌশিক গোস্বামী, ৭টা বেজে ১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা দেবার্ঘ সাহা, ৮টা ৩০ নজরুল গীতি স্মৃতিমেধা দাসের কণ্ঠে, ৮টা বেজে ৪৫ মিনিটে আধুনিক গান শিল্পী মিতা সেনগুপ্ত, ৯টা ১০ রসধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা, ১০টা বেজে ১৫ মিনিটে অঞ্জুমান উপস্থাপনা সুফিয়া সিরিন, ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ, বেলা ১২টায় সুরভি উপস্থাপনা অঙ্কিত শর্মা, ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ, ১টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান এটিরও উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, বেলা ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন বিভাস সাংহাই,

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী, 5:20 উর্বশী উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 6:30 গুল গুলশান উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 7:10 শিল্প সংলাপ। বর্তমানে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটবেল। 7:30 দর্পণ উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 29 জুন সোমবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।